0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: ঘর হোস ইয়া অফিস, হোটেল হোস ইয়া রেস্টুরেন্ট, ছিটো র ভর পর্দো ইন্টারনেট সেবা পোখরা ইন্টারনেট, পোখরা কো ব্র্যান্ড, 25 বর্ষ কো বিশ্বাস, গতি স অপার, 1 GBPS সম্মকা প্যাকেজ কো বহার, স্ট্রিমিং, গেমিং, কাম হোস ইয়া রমাইলো, যা সুকে যাও, কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো, পোখরা ইন্টারনেট সদাই তপাই কো সাথমা, হিজো আজ ভোলি হামী ছাউ তপাই কো বাটোমা, ছিটো ভর পর্দো সুলভ র সহজ, পোখরা ইন্টারনেট তপাই কো পহিলো রোজাই। ঘর হোস ইয়া অফিস, হোটেল হোস ইয়া রেস্টুরেন্ট, ছিটো র ভর পর্দো ইন্টারনেট সেবা পোখরা ইন্টারনেট, পোখরা কো ব্র্যান্ড, 25 বর্ষ কো বিশ্বাস, গতি স অপার, 1 GBPS সম্মকা প্যাকেজ কো বহার, স্ট্রিমিং, গেমিং, কাম হোস ইয়া রমাইলো, যা সুকে যাও, কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো, পোখরা ইন্টারনেট সদাই তপাই কো সাথমা, হিজো আজ ভোলি হামী ছাউ তপাই কো বাটোমা, ছিটো ভর পর্দো সুলভ র সহজ, পোখরা ইন্টারনেট তপাই কো পহিলো রোজাই।
2: বাজে দেখি নাতিসম্ম পাইন মইলে কুনে খোট, তেসাইলে ভনে জস্তো গহনা কিন্ন যাও হই রূপাকো।
3: টাইম চেক,
4: এতি বেলা পূর্বাহ্নকো 11 বাজেকো ছ।
5: Yes, Time Check का प्रायोजक रूपाकोट ज्योति सुन चाँदी दुकान महेन्द्रपुल पोखरा।
6: किन्नुस अब ढुक्कले सुन का गहना, गए अब रसायन केडियम राख्ने समय।